0: তাপাই শুনবে শুনছ রেডিও NRN 99.1 সবাই কালাগি সূচনা
1: ক্লাসিক টেক কো ওয়াইফাই 6 রাউটার নাম এক ঘাম অনেক শক্তিশালী 4 অ্যান্টেনা মা ওয়াইড কভারেজ 5G স্ট্রেন লো লেটেন্সি র ফাস্ট স্পিড সবে অস্ত্র কো শক্তি বোকে কো 200 Mbps কো ইন্টারনেট অব 3 মহিনা কালাগি মাত্র 3300 রুপিয়া মা সাথ মা IPTV মাত্র 250 প্রতি মহিনা বুকিং কো লাগি 9801004477 শর্তহরু লাগু হরেছেন ক্লাসিক টেক ছয়ো কি চলিও